0: পর বিমলরা প্রোডাকশনস।
1: জি
0: হ্যাঁ, পিতাজি কে বলনে পর ফির ছোড়বি দিয়ে ফির একদম একদম সে জয়েন কর লিয়ে।
1: চলিয়ে, তো বদিনী ফিল্ম কা গীত হম সুন লেতে হ্যায়।